0: ইগুলো বিসি ইগুলো বিসি যারা যখন সিনে অনলাইন তবে মন্ড
1: ইয়াল্লা দগাল সি খাদমু বি জিগেন জু বন কো গনা ইয়াকার সু নিওয়ে মুই গনা বন ইয়াল্লা দগাল সি খাদমু বি কুমু কো মুজে জেল মুই গনা মিটি গনা দেফতাউ লে জেল ইয়াল্লা দগাল সি খাদমু বি বনে বু নিউ ইয়া নিপ কোই বক মু মেলনি আত নাও ইয়াল্লা দগাল সি খাদমু বি আই কাতারা জিগেন নি আক বিনি দোতু নি দারা xol ben jinni bo tan talis ke legu jeex dotu ñu dara ku wote yonu njub ku wote yonu njub ñu daldi foyu ku wote yonu beew ñu daldi foyu goor ak jigeen ñepp di wajje wuyti naati ndaw ñeppay bangir di dawti waye wolof digel ko ak duggal ko xamew ko degel ko ak mbugal ko suñ dajje kelen di digel sikkel ko suñ dajje kelen di mbugal sukkel ko alim ju wax deggu nu fap gengal ko jaayel ju wax ay fenn fap deggal ko suma namme amati man ci gone yi yalla na almaaye fital ci kanu yi surna ci keul keul keul keul bu don ñam ma ngi waccio ka gal
0: yegulu bisbi yegulu bisbi jere jo xefi online tuba mondo